আটকে চলেছে রূপালী পথের ছায়া আমার শরীরে, কোথাও কোনো হরিণ নেই। শস্য খেতে নিয়েছে জানো, তারপর ধীরে ধীরে।